আজ বুধবার, 30শে বৈশাখ 1948 শকাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:57:10, সূর্যাস্ত 6:08:22। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:10।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা ফল চাষ ও ফল লাভ, বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা খাদ্যাভ্যাস ও দাঁতের স্বাস্থ্য, বলবেন ডাক্তার পার্থপ্রতিম চৌধুরী। 6:45 প্রাত্যহিকী, 7:45 রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে, 8:00 জানা অজানা, শুনবেন কথিকা বিশ্বজোড়া মৌমাছি, বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 8:20 কথিকা বিস্তৃত বাঙালি, কর্নেল সুরেশ বিশ্বাস, বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জংশন, 12:00 শ্যামাসঙ্গীত শুভেন্দু দাসের কণ্ঠে, 12:15 দোতারা শিল্পী কৃষ্ণকান্ত নন্দী, 12:35 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, 1:00 বাংলা ছায়াছবির গান, 1:50 মহিলা মহল, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদানে হাওড়ি দীননাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায় এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। 9:30 আজকের প্রসঙ্গ, 9:45 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নূতন সেন, 10:45 আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে, 6:35 রামচরিত মানস আজ 116তম পর্ব, 6:45 ভজন শিল্পী শুভেন্দু দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, 8:50 দোতারা শিল্পী কৃষ্ণকান্ত নন্দী, 9:10 রাজধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান মুভি মেলোডিজ, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পরপর 2টি পাশ্চাত্য অনুষ্ঠান।

2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন। 5:20 উর্বশী। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 হরাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডউইক ক্লাসিক্যালস। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে প্রথমে রাগ চারুকেশী এবং পরে বসন্ত মুখার্জী রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রথমে রাগ চারুকেশী।

প্রথমে রাগ চারুকেশী এবং পরে বসন্ত মুখার্জির রাগে সন্তুর শুনলেন শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সুবদ্ধ সঙ্গীত এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন।

রামচরিতমানস শুনলেন? আজ শুনলেন 116তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন ভজন, শিল্পী শুভেন্দু দাস। প্রথম ভজনটি তুলসীদাসের রচনা।

গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, কেমন আছো বন্ধু? যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের এই সুন্দর মিষ্টি সকালে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু নীনা। বন্ধু, এই যে গত ২৪ ঘন্টায় দেশ ও দুনিয়ায় ঘটে গেছে নানা খবর, তাই তোমার জন্য থাকলো ছোট্ট করে। যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের নর্ডিক দেশগুলোর বিনিয়োগ প্রায় ২০০% বৃদ্ধি পেয়েছে, আর আজ পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে তিনি আজ রাতেই ইতালি পৌঁছাবেন। আবার পাশাপাশি যদি একটু শিক্ষার দিকে দেখা যায়, তাহলে দেখবে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। আবার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে গড়ে উঠছে, আর চীন প্রথম স্থান ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পূর্ণ নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আবার ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার কারণে লাল সতর্কতা জারি করেছে। আবার বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। এই ছিল আজকের ২৪ ঘন্টার খবর। তবে বন্ধু, প্রতিদিনই তো থাকে নানা ঘটনার ঘন ঘটা, তাই এখন তোমার জন্য থাকবে আজ এই দিনে। বন্ধু, জানো তো আজকে আমাদের এই যে বিশে মে কিন্তু অনেক ধরনের ঘটনা নিয়ে গড়ে উঠেছে। যেমন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক ঘটনাই কিন্তু ঘটতে দেখা গেছে। যেমন ১৯০৬ সালের আজকের দিনেই বর্তমানে বাংলাদেশের তবে বরিশালের এক বিশাল এবং ঐতিহাসিক বন্দে মাতরম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আবার হিন্দু মুসলিম নির্বিশেষে প্রায় ১০,০০০ মানুষ বন্দে মাতরম পতাকা নিয়ে শহরের প্রধান রাস্তাগুলোতে পদযাত্রা করেছিলেন। আবার জানো তো আজকের দিনে এটাও দেখা যায় যে আজ আন্তর্জাতিক মানব সম্পদ দিবস রয়েছে। পেশাগতভাবে মানব সম্পদ উন্নয়ন ও কর্মীদের অবদানের স্বীকৃতি রূপে আজকে এই দিনটি সারা বিশ্বে পালিত হবে। আবার মেট্রোলজি বা পরিমাপ বিদ্যা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২০ মে বিশ্বব্যাপী এটি পালন করা হয়। আবার জানো তো আজকে স্বাধীনতা পুনরুদ্ধার দিবসও বটে পূর্ব তিমুরের ক্ষেত্রে। কেন জানো? কারণ আজই ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার কাছ থেকে পূর্ব তিমুর পূর্ণ স্বাধীনতা লাভ করে। হ্যাঁ বন্ধু, এই ছিল আজকের আজ এই দিনে। তবে বন্ধু, জানো তো অনুষ্ঠান শুরু হয়েছে, আর তোমায় শোনাবো না গান তা তো হয় না, তাই তোমার জন্য থাকবে এখনই অন্ধকারের পারে। শুনতে থাকো, চলে আসছি এক্ষুনি তোমার কাছে।

বন্ধু, কেমন আছো তুমি বলো? আজকে তোমার সঙ্গে আমার এই জীববাণীর সকালবেলা কথা হবে, গল্প হবে একটা সম্পূর্ণ অন্যরকম বিষয় নিয়ে। বন্ধু, প্রতিটি ভাষারই তো একটা মাধুর্য থাকে, যেমন আছে তোমার আর আমার ভাষা বাংলায়। আমার তো খুব মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন ঠাম্মুর কাছে বসে কত যে গল্প শুনতাম, রাজারানীর গল্প,

ব্যঙ্গমা, ব্যঙ্গমির গল্প, ঠাম্মুর ছোটবেলার গল্প, যে কিভাবে ঠাম্মুর বাড়িতে একসঙ্গে 25-30 জনের রান্না হতো বড় হাঁড়ি কড়া চাপিয়ে, কত লোককথা লোকগল্প। তবে জানো তো, তার থেকে বেশি যে গল্পটা আমার মন ছুঁয়ে আছে বা যার কথা সব থেকে বেশি মনে আছে, তা হলো প্রবাদ আর প্রবচন। মানুষ জানো তো, যুগ যুগ ধরে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যা যা শিখেছে বা বুঝেছে, তাই সে কিন্তু পরবর্তী প্রজন্মকে সহজভাবে বোঝানোর জন্য প্রবাদ সৃষ্টি করেছে। তবে আমাদের বাংলায় যে পরিমাণে প্রবাদ প্রবচন রয়েছে, তা মনে হয় না যে একদিনে বা দুদিনে শেষ হবে। তোমার আর আমার সময় তো সীমিত, তাই তোমার আমার সময়ের এই সীমিত রেশ ধরে তোমার সঙ্গে থাকবে আজকে একটি প্রবাদ, অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে। আজকে তোমার সঙ্গে আমার কথা হবে এই প্রবাদটি নিয়েই। জানো, তুমি যদি আমাকে বলো যে প্রবাদ কি, প্রবাদের সঠিক সংজ্ঞা তো ওরমভাবে হয় না, তবে আমি বলবো যে প্রবাদ হলো একটা পরম্পরাগত বাক্য তুমি বলতে পারো, বা জনশ্রুতি, জনরব বা কিংবদন্তিও তুমি বলতে পারো। ঠিক কবে যে প্রবাদ সৃষ্টি হয়েছে সেটাও বলা যায় না, তেমনি প্রবাদের তো নির্দিষ্ট সংজ্ঞা পাওয়াই যায় না। তবে প্রবাদ একেবারে যে মানুষের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। তোমার সঙ্গে আমার কথা তো চলছে, চলতেই থাকবে, তাই না বলো? তবে আজকের এই সুন্দর যুববাণী সকালের সুপ্রভাত অনুষ্ঠানে তোমাকে বলবো, জানো তো, এই যে আমরা যে মানুষ, মানুষ পৃথিবীতে সকলের জন্য বেঁচে থাকে, শুধু একার জন্য নয়। মানুষ মানুষের জন্য বেঁচে আছে বলেই এই জীবনটা সুন্দর হয়, তাই না? তবে জানো তো, তোমাকে আমি কেন বলছি এটা, কারণ মানুষের মধ্যেই তো অভ্যাস বা অনভ্যাসের একটা চক্র চলতে থাকে। যে প্রথম তুমি যে জিনিসটা চেষ্টা করছো, সেই জিনিসটা একেবারে শুরুতেই যে সঠিকভাবে হয়ে যাবে সেটা তো নয়, আর এই অনভ্যাস থেকেই সেটা আস্তে আস্তে অভ্যাসের দিকে বদলেও যায়। প্রবাদ মানুষের জীবন থেকে উঠে আসে, সহজ কথায় গভীর সত্য ফুটিয়ে তোলে। আজকের প্রবাদটাও কিছুটা এমনই। বন্ধু, নতুন জুতো পায়ে গলালে যেমন অস্বস্তি হয়, ফোসকা পড়ে, তেমনই নতুন দায়িত্ব বা অচেনা পরিবেশের শুরুতেও সব কিছু কঠিন মনে হয়। সময়ের সঙ্গে অভ্যেস গড়ে উঠলে এই অস্বস্তি একদিন আবার স্বাভাবিক হয়ে যায়। তাই বলা যায় যে নতুন পথে প্রথমে তো কাটা লাগেই, তবে চলতে চলতে পথ আপন হয়ে যায়। জীবন মানে সংগ্রাম। জীবনকালে যখন থেকে তুমি বুঝতে শুরু করেছ যে আজ অবধি তুমি যা যা শিখেছ, জেনেছ, বুঝেছ, সেই সবটুকু নিয়েই তোমার সংগ্রাম। আর শেখার তো কোনো শেষই নেই। যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো সিচুয়েশনে এই জীবন এত সুন্দর করে, এত কুশলতা নিয়ে তোমাকে শিখিয়ে দেবে যে তোমাকে শিখতে বুঝতে জানতে হবেই। তবে বলো তো বন্ধু, একটা ছোট্ট মানুষ হঠাৎ করে টলমলো পায়ে চলতে শিখে, আবার যখন সে বড় হয়ে যায় বা বারবার উঠতে গেলে পড়ে যায়, আবার সে উঠে দাঁড়ায়, আবার সে চলতে থাকে। তুমি ভাবছো তো কেন আমি তোমাকে এরকমভাবে বলছি, এই গল্প তো তোমার খুবই চেনা। তবে ভাবো তো বন্ধু, আমরাও কি সত্যি খুব বড় হয়ে গেছি, সবটুকু একেবারে একবারেই সামলে নিতে পারি? আমার তো মনে হয় না। কোনো কাজ করতে গেলে শেখার শুরুতে কত কতবার আমরা হেরে যাই, কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না, এটা কতবার যে ভাবি। অথচ এই পৃথিবীতে নতুন যা কিছু সবই তো শিখতে হয়, নতুন পরিবেশে মানিয়ে নিয়ে গিয়ে চলতে হয়। আমি আর কত মানাবো, আমি আর কত স্ট্রাগল করব, আর কত কি হবে, সত্যি এর উত্তর তো কারোর জানা নেই। ওই যে যার কাছে সব কিছু থাকে, সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তারও অনেক ভাবনা আছে, সংশয় আছে, উত্থান পতন আছে। তবে মানুষের পরিস্থিতি তো সব সময়ই বদলায়, অসুবিধা নেই, সে নতুন পরিবেশে আস্তে আস্তে মানিয়ে নেয়, আর নিতে না পারলে জীবন যুদ্ধে হেরে যায়। তবে সত্যি কথা বলতে

জীবন যুদ্ধে হারতে কেই বা চায় বলো? অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে ঠিকই, কিন্তু এই অনভ্যাসকেই অভ্যাস করে ফেলতে হবে। আমি বলছি না, স্বয়ং চার্লস ডারউইন বলেছেন 1859 সালে তার প্রকাশিত বিখ্যাত বই দ্য অরিজিন অফ স্পিসিসে। সেখানে তার যে তত্ত্ব ছিল তার মূলত দুটো ভাগ ছিল, প্রাকৃতিক নির্বাচন আর যোগ্যতমের টিকে থাকা। আসলে প্রকৃতির নির্বাচন বলতে তিনি বলেছেন যে প্রকৃতি কোনোভাবেই কোনো মানুষকে ভালো বা খারাপের জন্য সিলেক্ট করে না, প্রকৃতি তো এমনি নির্বাচন করে, তবে ওই প্রকৃতিতে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, আর যে ওই লড়াইয়ে জিততে পারে সেই হলো যোগ্য মানুষ। তবে বন্ধু, আমার মনে হয় জানো তো, এই মানুষে মানুষে টিকে লড়াই, টিকে থাকার যুদ্ধে, লড়াইয়ের মধ্যে আমরা যাতে মানুষকে বঞ্চিত না করি, মনে রাখতে হবে যে মানুষই তো মানুষের পরম বন্ধু, মানুষ তো মানুষেরই জন্য, বলো? আর মানুষ মানুষের জন্য যখন রয়েছে, তখন ভূপেন হাজারিকা বলেছেন যে

তোমার সঙ্গে আমার কথা হচ্ছে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানে, আর তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু নীনা। দেখবে ছোট্ট মানুষ তোমার আশেপাশে যখন সাইকেল চালাতে শুরু করে তখন পড়ে যায় খালি, আর তারপর সে আস্তে আস্তে ধীরে ধীরে চালাতে শুরু করে। প্রথমে তাকে অভ্যেস করতে হয় যে সে কীভাবে প্যাডেল

কিভাবে ব্যালেন্সিং শিখতে করবে আর কি। আর তারপর যখন সে ওই সাইকেলের চাকা ঘুরিয়ে দেয়, তখন তো জীবনই বদলে যায়। তাই এই ছোট্ট ছোট্ট পায়ে সাইকেল চালাতে শুরু করে সে একদিন এক বড় মাপের মানুষ হয়ে যায়। মানুষের জীবনে পরিবর্তন তো আসবেই, তবে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সবসময় সহজ হয়ে ওঠে না। দীর্ঘদিন একটা নির্দিষ্ট পরিবেশে অভ্যস্ত থাকার পরে নতুন কোনো দায়িত্ব, সম্পর্ক বা পরিস্থিতির মুখোমুখি হলে প্রথম দিকে তো অস্বস্তি, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো তো হবেই, এটা তো স্বাভাবিক। আর এই বাস্তব সত্যটি প্রকাশ করে আজকের প্রবাদটি, অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে। তবে বন্ধু, জানো তো, অনভ্যাস মানেই অযোগ্যতা নয়, বরং যে কোনো একটা নতুন অভিজ্ঞতার শুরুতেই মানুষ অস্বস্তি অনুভব করবেই, কারণ মন শরীর দুটোই ওই পুরনো অভ্যেসের সঙ্গে যুক্ত রয়েছে। ওই পুরনো অভ্যেসটা বদলে নতুন অভ্যেস আসতে সময় তো লাগবেই। যেমন ধরো একজন মানুষ, সে বহু বছর ছোট্ট শহরে কাটানোর পরে প্রথমবার বড় শহরে কাজ করতে এসেছে। এবার চারপাশের ওই দ্রুত গতি, প্রতিযোগিতা, নতুন সংস্কৃতি সব কিছুই তার কাছে একেবারে অপরিচিত। প্রথম দিকে সে হয়তো বাস ধরতে ভুল করছে, অফিসের নিয়ম বুঝতে পারছে না, মানুষের সঙ্গে সহজভাবে মিশতে সংকোচ করছে, আর তখন তাকে অনেকেই দুর্বল বা অদক্ষ ভাবতেই পারে। কিন্তু আসলে সে অদক্ষ নয়, অযোগ্য নয়, সে কেবল নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই একই ঘটনা দেখা যায় সংসার জীবনেও। একজন মানুষ যখন প্রথমবার পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তখন শুরুতে তো সে ভয় পায়, ভুল সিদ্ধান্ত নেয়, মানসিক চাপ অনুভব করে। তবে ধীরে ধীরে সেই দায়িত্বই তার অভ্যাস হয়ে দাঁড়ায়। তখন যে কাজ একসময় বোঝা বলে মনে হতো, সেটা আর বোঝা হয় না, পরবর্তীকালে সেটা সহজ হয়ে যায়। আসলে তোমার আমার মধ্যেই না তুমিটা লুকিয়ে থাকে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে। জীবন তো বদলাবেই, জীবনে নতুন পরিস্থিতি আসবেই, অনভ্যাস তো তৈরি হবেই। দীর্ঘকালের অভ্যাস কখন কিভাবে বদলে যায় সেটা কেউই বলতে পারে না। তবে সবসময় নিজেকে তৈরি রাখতে হবে, সেই অভ্যাস যদি বদলে যায় আর অনভ্যাস যদি জায়গা করে নেয়, তাহলে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য। হ্যাঁ বন্ধু, তোমার সঙ্গে আমি অনেক আজকে গল্প করব, কথা বলবো, তবে তার আগে আরেকটা গান না শোনালে তো হয় না। তাই তোমার জন্য এখন থাকবে এ তুমি কেমন তুমি রূপঙ্কর বাগচির কণ্ঠে। আসছে ঝটপট এই গানটা ওপারে।

ফিরে এলাম ঝটপট কানের ওপারে। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে আজকে প্রবাদ বাক্য নিয়ে। অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে। হ্যাঁ, তোমার আমার যে চলার পথ তা তো বন্ধুর হবেই। বন্ধুর পথে চলতে গিয়ে চড়াই উৎরাই পেরিয়ে যখন দেখবে যে সূর্য দেখা যাচ্ছে, তখন বুঝবে যে সব ঠিক হয়ে গেছে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হবে যে এই জিনিসগুলো কতটা প্রাসঙ্গিক ছিল। তেমনই বন্ধু, যখন জীবনে নতুন পরিস্থিতির মুখোমুখি হবে, তখন অবশ্যই প্রথমেই আগে মানিয়ে নিতে হবে। শুরুতে অস্বস্তি, ভয়, ব্যর্থতা থাকবে, নিশ্চয়ই থাকবে, তবে ধীরে ধীরে অভ্যাস, অভিজ্ঞতা মানুষকে সফল করে দেবে। ভাবো না তুমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। তিনি যখন ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সম্পূর্ণ নতুন পরিবেশে তিনি নিজেকে মানিয়ে নিচ্ছিলেন, যা একেবারেই সহজ ছিল না। ভাষা, সংস্কৃতি বলো বা জীবনযাত্রা, সব কিছুই ছিল আমাদের এখান থেকে আলাদা। তবে প্রথম দিকের সেই অস্বস্তি কাটিয়ে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আবার পরে দেখা যায় যে সেই আরামদায়ক বা চাকরির পথ ছেড়ে তিনি মাটিতে নেমেছেন, স্বাধীনতা আন্দোলনের মতো কঠিন জীবনযাপনের সঙ্গে তিনি খাপ খাইয়ে নিয়েছেন। শুরুতে কষ্ট থাকলেও ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন একজন দুর্দান্ত সংগঠক এবং নেতা। কোনো বড়

ছোটবেলায় গ্রামের পরিবেশ থেকে কলকাতায় পড়তে এসে তাকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়। শহরে জীবন, কঠিন পড়াশোনা, আর্থিক সমস্যা সব কিছুই ছিল তার কাছে অত্যন্ত নতুন। অনেক সময় তো তিনি রাস্তার বাতির নিচেও বসে পড়াশোনা করেছেন। তবে সেই অনভ্যাস, কষ্ট ধীরে ধীরে তাকে গড়ে তুলেছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে। একইভাবে স্বাধীনতার পরে যখন ভারত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রথম গ্রহণ করল, তখন দেশ পরিচালনার কাজে দক্ষ মানুষ কোথায় ছিল বলো? ব্রিটিশ শাসনের পরে নতুন সংবিধান আনা, নতুন প্রশাসন, নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সবই ছিল এই নতুন অধ্যায়ের মধ্যে। প্রথম দিকে নানা সমস্যা, বিভ্রান্তি, অস্থিরতা দেখা দিলেও ধীরে ধীরে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে এবং আজকের এই জায়গায় এসে দাঁড়ায়। তাই এই ঐতিহাসিক ঘটনাগুলো আমার মনে হয় যে আমাদেরকে শেখায় নতুন পথের শুরুতে সমস্যা থাকবে। প্রথম দিকের এই অস্বস্তি বা ভুল মানেই যে অযোগ্যতা সেরকম নয়। সময় বলো, অভ্যাস বলো, ধৈর্য বলো মানুষকে পরিণত করে তোলে। ইতিহাসের বড় বড় ব্যক্তিত্বরাও প্রথম দিন থেকেই কেউ সফল ছিলেন না, বরং অনভ্যাসের এই কঠিন সময় পেরিয়েই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জীবনের এই পরিবর্তনগুলো জানো তো বন্ধু, মানুষকে শেখায় যে তুমি পারছো না বা তোমার দ্বারা হচ্ছে না মানেই এটা তো ভুল নয় বা ব্যর্থতা নয়। নতুন কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সময় লাগে, মানুষ ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে নিজেকে গড়ে তোলে। তাই শুরুর কষ্ট দেখে ভেঙে পড়া একেবারেই উচিত নয়, কারণ অনেক সময় জানো তো অযোগ্যতা নয়, শুধু অনভ্যাসই মানুষকে বদলে দিতে পারে। ওই যে বলে না, ইট টেক্স টাইম টু গেট ইউজ টু থিংস। দুঃসময় তো বন্ধু চেনাই যায়, আবার দুঃসময় আসলে নিজের ফাইট করার মতো জায়গাটাও বোঝা যায়, ফাইট করতেও জানতে হয়। সব ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে, ওই যে খানিকটা সময় লেগেই থাকে ঠিক হতে, আর ওইটুকু সময় আমার মনে হয় জানো তো বেয়ার করলে সত্যি সব ঠিক হয়ে যায়। এই তো গেল তোমার সঙ্গে আমার এই যে মহান মহান ব্যক্তিত্বদের কথা। তবে তুমি যদি একটু সাহিত্যিকদের জীবন ঘাটো, সেখানেও গভীরভাবে লক্ষ্য করবে এর ছাপ। তবে তাদের এই সাফল্যের পেছনে শুধুই প্রতিভা নয়, নতুন পরিবেশ, কঠিন পরিস্থিতি, এই সকল কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার দীর্ঘ সংগ্রাম তুমি খুঁজে পাবে। প্রথম দিকে তো তারা অনেক অস্বস্তিতে ছিলেন, অনিশ্চয়তা, ব্যর্থতার সম্মুখীন বারবার হয়েছেন। তবে ধীরে ধীরে সেই অনভ্যাসই তাদেরকে জীবনের শক্তি এনে দিয়েছে। হ্যাঁ, যেমন তুমি ভাবতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এক বড় উদাহরণ। ছোটবেলায় তিনি সাধারণ স্কুলের কঠোর নিয়মকানুনে জীবন একেবারেই পছন্দ করতেন না। ক্লাসরুমের বাধাধরা পড়াশোনা, শিক্ষকদের কঠোর ব্যবহার, এই সব কিছু তার প্রচণ্ড অস্বস্তির কারণ ছিল। তাই তিনি কখনো ওরিয়েন্টাল সেমিনারি বলো বা কোনো নর্মাল স্কুল, বারবার তিনি স্কুল বদল করেছিলেন, ভর্তি হতে চাইতেন না। অনেকেই মনে করেছিলেন যে এই ছেলের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। অথচ সেই অস্বস্তি তাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। পরে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যেখানে প্রকৃতির মাঝে মুক্ত শিক্ষার পরিবেশ তৈরি হয়। অর্থাৎ যে মানুষ ছোটবেলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেনি, সবাই ভেবেছিল যে এর দ্বারা কিছু হবে না, হওয়াটা সম্ভব নয়, তিনিই পরবর্তীকালে আবার নতুন শিক্ষাদর্শের পথ দেখিয়ে দিলেন। আবার তুমি ভাবো কাজী নজরুল ইসলামের কথা। তার তো জীবন ছিল অনভ্যাসের জীবন, পরিবর্তনের এক দীর্ঘ অধ্যায় তার এই জীবনকালে পাওয়া যায়। ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় খুব অল্প বয়স থেকে তাকে নানান ধরনের কাজ করতে হয়েছে। কখনো তিনি এক ধরনের এক জায়গায় ছিলেনই না, কখনো তিনি মসজিদে আজান দিয়েছেন, আবার কখনো তাকে দেখা গেছে রুটির দোকানে কাজ করতে, আবার লেটো গানের দলে যোগ দিয়েও তিনি গ্রামে গঞ্জে ঘুরেছেন। পরবর্তীকালে জানো তো তিনি সেনাবাহিনীর কাজে যোগ দেয়। প্রতিটা পরিবেশ তুমি ভেবে দেখো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। শুরুতে সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না, সত্যিই ছিল না,
তবে এই বিচিত্র

অভিজ্ঞতাগুলোই তার মনকে বিস্তৃত করতে সাহায্য করে। তাই তার কবিতায় যেমন বিদ্রোহের আগুন পাওয়া যায়, তেমনই সাধারণ মানুষের দুঃখ কষ্টের অনুভূতি যা তিনি বুঝতে পেরেছিলেন তার ছোঁয়াও পাবে। আবার ভাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, তার জীবনও আমাদের একই শিক্ষা দেয়। জীবনের প্রথম দিকে তিনি চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। কাজের সন্ধানে তাকে বার্মায় যেতে হয়েছিল। নতুন দেশ, নতুন ভাষা, সেখানে নতুন মানুষ, সব কিছুই তার কাছে অপরিচিত। প্রথম দিকে তিনি নিজেকে অত্যন্ত একা এবং অসহায় ভাবতেন, যা মনে হয় একটা সাধারণ মানুষের এটা সত্যিই তার নেচার। যখন মানুষ কোনো অচেনা অজানা পরিবেশে যায় তখন সে নিজেকে একাই মনে করে, তবে ধীরে ধীরে সে ওই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, যেমন করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেই বাস্তব জীবনের অভিজ্ঞতাই পরবর্তীকালে তাঁর উপন্যাসে ধরা পড়েছে, সাধারণ মানুষের আবেগ হয়ে ধরা পড়েছে, কষ্ট সমাজের বাস্তবতাকে তিনি জীবন্ত করে তুলেছেন। আরও একজনের কথা জানো তো আমার মনে পড়ে গেল, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তার জীবনও তো বেশ কঠিন এবং গভীর বলো। ছোটবেলা থেকেই তিনি পাশ্চাত্য সাহিত্য, ইংরেজি শিক্ষা এর প্রতি প্রবলভাবে আকৃষ্ট ছিলেন, আর সেই সময় দাঁড়িয়ে বাংলার সমাজে ইংরেজি শিক্ষা, ইউরোপীয় জীবনধারার প্রতি এই যে এত ঝোঁক, তা মানুষের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল। আর তাই জন্য তিনি নিজের ভালোবাসার জন্য পুরনো সামাজিক পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন এক সংস্কৃতিতে চলে গিয়েছিলেন। হ্যাঁ, এই পরিবর্তন সহজ ছিল না। পরিবার বিরোধিতা করেছিল, সমাজ বিরোধিতা করেছিল, এমনকি তিনি নিজেও নতুন জীবনের সঙ্গে মানি নিতে গিয়ে নানান সময় নানানভাবে অর্থনৈতিক মানসিক সমস্যার মধ্যে পড়েছিলেন। ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে প্রথম দিকে তিনি তেমন সাফল্যও পায়নি। হয়তো অনেকেই তখন ভাবতে শুরু করেছিল যে তিনি হয়তো ভুল পথে চলে গেছেন। তবে জানো তো, এই যে এনার জীবন, মাইকেল মধুসূদন দত্তের জীবন থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি যে নিজের শিকড় থেকে যে সরাসরি বিচ্ছিন্ন হয়ে যায় সে হয়তো ভালো থাকে না। তখন তিনি আবার ইংরেজি সাহিত্য ছেড়ে বাংলা সাহিত্যে ফিরে আসেন। তবে এই যে ফেরা, এই ফেরার আগের মতো ফেরা ছিল না। পশ্চিমী সাহিত্য চর্চার অভিজ্ঞতা, বাংলা ভাষার ঐতিহ্য, এই দুটোকে মিলিয়েই তিনি বাংলা সাহিত্যে এক নতুন যুগ সৃষ্টি করেছিলেন। প্রথম দিকে বাংলা ভাষায় অমৃতাক্ষর ছন্দ মানুষ সহজভাবে গ্রহণ করতেই পারেনি, পাঠকদের কাছেও তা অত্যন্ত নতুন এবং অচেনা ছিল। তবে ধীরে ধীরে সেই যে তার আবিষ্কৃত এই যে ছন্দ, এই ছন্দ বাংলা কাব্যের এক গুরুত্বপূর্ণ ধারায় পরিণত হয়। তার লেখা মেঘনাদবধ কাব্য সাহিত্যের এক বিপ্লব আনে। বন্ধু, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোই দেখা যায় যে নতুন পথ বেছে নেওয়ার সময় প্রথম দিকে তো অস্বস্তি, ব্যর্থতা, সমালোচনা থাকবেই, তবে ধীরে ধীরে মানুষ সেই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখে। অনেক সময় সেই অনভ্যাসই নতুন কিছু জন্ম দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনেও এই বাস্তবতা দেখা যায়। শিক্ষকতা, সাধারণ চাকরির জীবনের সীমাবদ্ধতা থেকে সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। প্রথম দিকে তার লেখাকে তো সবাই গুরুত্ব দেয়নি, তবে গ্রামের সাধারণ মানুষদের জীবন, প্রকৃতি, বাস্তব অভিজ্ঞতাকে তিনি যেভাবে সাহিত্যে ফুটিয়ে তুলেছেন তা ধীরে ধীরে পাঠকের মন তো জয় করারই ছিল, আর করেও নিয়েছিল। তার পথের পাঁচালি প্রথম দিকে তো শুধু একটা সাধারণ গ্রামের গল্প বলে মনে হলেও পরবর্তীকালে বাংলা সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ রচনায় পরিণত হয়। তাই বন্ধু, এই যে সাহিত্যিকদের জীবন, তা থেকে বোঝা যায় যে নতুন কিছু শুরু করতে গেলে, সেটা তোমার ক্যারিয়ার হোক, নতুনভাবে জীবন শুরু করা বলো, বা নতুন কোনো অপশনস ট্রাই করা বলো, যাই তুমি করতে যাও, সেক্ষেত্রে প্রথমে অস্বস্তি, সমস্যা তো আসবেই। তবে ওই একটা জায়গায় জানো তো খামতি থেকে যায়, তা হলো আমাদের অভ্যাস। আমরা যদি অনেকটা বেশি সময় আমাদের অভ্যাসকে এমনভাবে দিতে থাকি যেটা আমাদের জন্য ফ্রুটফুল হচ্ছে না, আমাদের গঠনমূলক কাজে লাগছে না,
তাহলে সেখান থেকে অবশ্যই সেই অভ্যাসটাকে বদলে ফেলতে হবে।

এবং ওই যে নতুন অনভ্যাসটা আসবে সেটা যেন তোমার গঠনমূলক কাজের সঙ্গী হয়, আর সেই অনভ্যাসটাই ধীরে ধীরে আবার অভ্যাস হয়ে যাবে, তাই না বলো? এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই তো মানুষ পরিণত হয়। জীবনের বড় অর্জনের পেছনে অনেক সময় এই অনভ্যাসের কঠিন সময়টাই সবথেকে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। তবে বন্ধু, জানো তো, তোমার সঙ্গে তো আমার আজকে কথা হচ্ছেই এই প্রবাদ নিয়ে, প্রবাদ বাক্য নিয়ে। তবে জানো তো বন্ধু, আমার মনে হয় যে রাস্তা যতই কঠিন হোক, বন্ধুর হোক, যতই অভ্যাস অনভ্যাস মানুষকে ঘিরে থাকুক, তবে প্রেম বা ভালোবাসা ছেড়ে যাওয়ার নয়। আমার মনে হয় প্রেম বা ভালোবাসায় লেখা চিঠি সবসময় মনের কোণে থেকেই যায়। সোহম চক্রবর্তীর কণ্ঠে এখন তোমার জন্য থাকবে আমার তরফ থেকে লেখা এমনই এক চিঠি।

হ্যাঁ, অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় তো করে, তাই না বলো? ঠিক এভাবেই করে। তবে জানো তো, কিছু জিনিস ভালোর জন্যই হয়। আর এই সময়ে সব থেকে বেশি প্রাসঙ্গিক গল্প হলো, কথায় কথায় যা আমি তোমাকে বলেই থাকি, তা হলো স্বামী বিবেকানন্দের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। জানো বন্ধু, শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পরে তরুণ নরেন্দ্রনাথ দত্ত তখন জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়ায়। তিনি আগে ছিলেন একজন মেধাবী ছাত্র, সঙ্গীতে দক্ষ, তর্কে পারদর্শী মানুষ। তবে সংসারের দায়িত্ব বলো বা দারিদ্রতা বা ভবিষ্যতের অনিশ্চয়তা, এর আগে এই ধরনের অনুভব তিনি করেননি। একসময় জানো তো এমন অবস্থাও আসে যে পরিবারের খাবারের সংস্থান করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। যারা একসময় তাদের বাড়িতে আসতেন তারাও মুখ ফিরিয়ে নেয়। নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করতেন, তবে বারবার ব্যর্থ হতেন। আর এই নতুন বাস্তবতাই এক অত্যন্ত কষ্টকর জীবনের দিকে যাচ্ছিল। তারপর কি শুরু হলো জানো? তার সন্ন্যাস জীবন। তিনি ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ালেন, কখনো স্টেশনে রাত কাটালেন, কখনো দিনের পর দিন না খেয়ে থাকলেন। প্রথম দিকের এই কঠোর জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া একেবারেই সহজ ছিল না। তবে ধীরে ধীরে সেই অনভ্যাসই তাকে বদলে দেয়। মানুষের দুঃখ, সমাজের বাস্তবতা, জীবনের গভীর সত্য তিনি খুব কাছ থেকে দেখেন। যে তরুণ একসময় নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিল, তিনি পরে হাজার হাজার মানুষের আত্মবিশ্বাসের উৎস হয়ে দাঁড়ান। 1893 সালে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের সেই বিখ্যাত বক্তৃতা। শুরুতে তিনি তো সম্পূর্ণভাবেই অপরিচিত পরিস্থিতিতে ছিলেন, বিদেশের মঞ্চ, ভিন্ন সংস্কৃতি, অসংখ্য জ্ঞানী মানুষ। তারপরে তিনি শুরু করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, যা ইতিহাস সৃষ্টি করে। এই ঘটনাগুলো দেখায় যে প্রথমে বড় মানুষরাও আত্মবিশ্বাসী থাকেন না, তবে ধীরে ধীরে তারা নিজেদেরকে সামলে নেন, নতুন পরিস্থিতি, দায়িত্ব, কঠিন বাস্তবতার সাথে মানিয়ে জীবন চলতে শেখেন। জানো তো, ঘড়ির কাঁটা তো বলছে সময় শেষের দিকে চলে যেতে হয় রোজকার মতোই। তবে যেতে যেতে তোমাকে বলবো জানো তো কিছু টিপস। যেমন তুমি রোজ একটা করে আনকমফোর্টেবল কাজ করে দেখতে পারো, যেমন কোনো মিটিংয়ে কথা বলা বা নতুন কারোর সঙ্গে গল্প করা বা এমন কিছু শেখা যেটা তোমার আগে ছিল না। তাহলে দেখবে তোমার কমফোর্ট জোনের বাইরে যদি তুমি চলে আসো, তোমার মস্তিষ্ক আস্তে আস্তে সিগন্যাল দেবে, তুমি আর নার্ভাস হতে থাকবে না। হ্যাঁ, তবে জীবন তো মানুষের অনেক রকম, আর এই জীবনটা অনেক রকমভাবেই মানুষকে কাটাতে হয়। যুববাণীর ঘড়ি বলছে যে সময় শেষের পথে রোজকার মতো চলে যেতে হয়, চলে যেতে হবে। তবে যেতে যেতে তোমায় শুনিয়ে যাব আমি গান, আর বলবো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী।

0: 1.6%. DGCA orders further inspection of fuel control switch of an Air India Boeing 787-8 aircraft following technical snag earlier this year. And in IPL cricket, Rajasthan Royals beat Lucknow Super Giants by 7 wickets in Jaipur. And with that, we end the morning news. Have a nice day.
1: Akashbani Kolkata. Onushthan shunchen Sanchayita Prochar Tarange. 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের রচনা।

আধুনিক গান শুনছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানখানি শুনলেন রুবি বাগচির লেখা কথায়। প্রথম গানের গীতিকার ছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। এবারে আরও একখানি আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

শুনলেন দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে আজ সকালে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। এর আগে বিজেপি নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রশাসনিক বৈঠকের আগে শিলিগুড়ি বর্ধমান রোডের নবনির্মিত উড়ালপুরের উদ্বোধন হতে পারে। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সব মিলিয়ে 17টি সম্পত্তি চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ। পাশাপাশি এইসব সম্পত্তির বকেয়া কর মেটাতে হবে বলেও জানিয়েছে পুরসভা। অপরদিকে অভিষেকের দুটো বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামে বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকে ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা ভাঙা না হলে পুরসভায় এই কাজ করবে, তবে ভাঙার খরচ তাদেরকেই দিতে হবে। বাড়ি ভাঙার জন্য নোটিশ পাঠালেও মাথা নোয়াবেন না বলে মন্তব্য করেছেন অভিষেক ব্যানার্জি। এছাড়া ইএম বাইপাস সংলগ্ন তফসিয়া তিলজলা এলাকায় রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর বেশ কিছু সম্পত্তি পুরসভার নজরে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। ফলতা পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও নির্বাচনী পদ্ধতিতে নাম প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হল শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল কংগ্রেস নেত্রীকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি সবিতা রায়, অপরজন মিঠু সর্দার। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানার বাইলানি বাজার এলাকায় নিতাই দাস নামে এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের দাবি, গতকাল তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের কর্মী সমর্থকদের বিবাদ ও উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পর গভীর রাতে স্থানীয় তৃণমূল উপপ্রধান শহীদুল শেখ ও তার দলবল এই অগ্নিকাণ্ড ঘটায় বলে অভিযোগ। আজ বাজার বন্ধের ডাক দিয়েছে বিজেপির সমর্থক ব্যবসায়ীরা। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 1 নম্বর ওয়ার্ডের হালদারপাড়ায় বিজেপি সমর্থকদের ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চালায় বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন কসবার পুরনো থানার কাছে লাহার মাঠে বিজেপি সমর্থকদের বিজয় মিছিলে হামলার ঘটনায় গুরুতর জখম 4 যুবকের মধ্যে সোমবার অর্ঘদাস নামে বছর 21-এর একজনের মৃত্যুর ঘটনায় গতকাল উত্তেজনা ছড়ায়। ছুরির আঘাতে মৃত অর্ঘদাসের দেহ নিয়ে প্রতিবাদ ও মিছিল করে স্থানীয় মানুষজন। বাঁকুড়ার নিন্দাসের জগদলদ্বীপ গ্রামের নদীর জলে ডুবে গতকাল মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। পরিবার সূত্রে জানা গেছে, দ্বারকেশ্বর নদে খেলা করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাদের। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরে গ্রামীণ সংবাদ 12:30।

খেয়াল শুনলেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা। শুরু হলো সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন খবর।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের গীতিকার সুধীন দাশগুপ্ত।

0: আধুনিক গান শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা

0: করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে আরাধনা ছায়াছবি থেকে।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আরাধনা ছায়াছবির গান। পরের গানটি দ্বৈত কণ্ঠে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ, ছায়াছবি দিল হ্যায় তুমারা।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগামীকাল ইস্টবেঙ্গল ইন্টারকাশের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়েন্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে। আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স 7 ওভারে 4 উইকেটে 50 রান করেছে। কেকেআর 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে। 10 দলের আইপিএলে নবম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স 12 ম্যাচে পয়েন্ট 8। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। 13 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করে গুজরাট লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্লে অফে ইতিমধ্যেই পৌঁছে গেছে তারা। চেন্নাই সুপার কিংস 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফে যেতে হলে আগামীকালের ম্যাচ তাদের বড় ব্যবধানে জিততে হবে। অন্য ম্যাচের ফলাফলের ওপরও তাদের নির্ভর করতে হবে। মোহনবাগান জেসি মুখার্জি টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। কলকাতায় আজ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান রান রেট ভালো থাকার সুবাদে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে 105 রান করে। এরপর মোহনবাগান 8 ওভারে 65 রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। কালীঘাট

0: সিএবির একদিনের নকআউট ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে আজ কালীঘাট ক্লাব 9 উইকেটে টাউন ক্লাবকে হারিয়ে দেয়। টাউন ক্লাবের 8 উইকেটে 283 রানের জবাবে কালীঘাট ক্লাব 1 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। জয়জিৎ বসু 162 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। সিলেটে দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ বাংলাদেশ 78 রানে পাকিস্তানকে হারিয়ে দেয়। জিততে হলে পাকিস্তানের প্রয়োজন ছিল 437 রান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস আজ 358 রানে শেষ হয়ে যায়। খেলা সংক্ষিপ্ত ফলাফল, বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় 5ম স্থানে উঠে এসেছে। ভারত 6ষ্ঠ স্থানে নেমে গেছে। শীর্ষে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড 2-এ, দক্ষিণ আফ্রিকা 3-এ এবং শ্রীলঙ্কা 4-এ রয়েছে। আইএসএল ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকায় শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলের মধ্যে 5 গোলের পার্থক্য রয়েছে। আগামীকাল ইস্টবেঙ্গল যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের শেষ ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7:30। আগামীকাল একই সময় আরও 2টি ম্যাচ রয়েছে। জামশেদপুরে JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর FC ওড়িশা FC-র এবং গুয়াহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে পাঞ্জাব FC মুম্বাই সিটি FC-র বিরুদ্ধে খেলবে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপেন ছেত্রী গতকাল 26 সদস্যের একটি দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6 জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। 31 মে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। অন্যদিকে গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সঙ্গে 1-1 গোলে ড্র করায় ফলে লিগের একটি খেলা বাকি থাকতেই আর্সেনাল চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়। 2004 সালে আর্সেন ওয়েঙ্গারের কোচিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার দীর্ঘ 2 দশকের বেশি সময় পর মিকেল আর্তেতার হাত ধরে আর্সেনাল প্রিমিয়ার লিগের সাপ মুক্তি ঘটল। চলতি বছরে ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যাপকভাবে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ফিফার প্রযুক্তি অংশীদার লেনোভোর তৈরি ফুটবল AI প্রো সিস্টেম এই ফুটবল প্রতিযোগিতাকে নিয়ে যাবে সম্পূর্ণ অন্য মাত্রায়। কবজির চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় কার্লোস আলকারাজ চলতি বছরের জুনে শুরু হতে চলা উইম্বলডন খেলতে পারছেন না। খেলার খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।
1: This is the Sanchaita channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. Tonight, we present for you our weekly magazine program, Horizon.
2: This is Akashvani Kolkata. In our weekly magazine program, Horizon,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের।

ছায়াছবির গানে আজ প্রথমেই শুনুন কিশোর কুমারের কণ্ঠে মেরে জীবন সাথী ছায়াছবির গান।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আরাধনা ছায়া ছবির গান। পরের গানটি চোর পুলিশ ছায়া ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে, শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন ভো কোন থি ছা ছবির গান। পরের গানটি চোর পুলিশ থেকে, ছা ছবি চোর পুলিশ, শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন চোর পুলিশ ছায়াছবির গান, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি মান্না দের কণ্ঠে, ছায়াছবি লাওয়ারিস।

মান্নাদের কণ্ঠে শুনলেন লাওয়ারিস ছায়াছবির গান। পরের গানটি আশা ভোঁসলের কণ্ঠে। দ্য গ্রেট গ্যাম্বলার ছায়াছবি থেকে।

আশা ভোসলের কণ্ঠে শুনলেন দ্য গ্রেট গ্যাম্বলার ছায়াছবির গান। পরের গানটির শিল্পী মোহাম্মদ রফি, ছায়াছবি ছোটি বহু।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনলেন হাম কিসি সে কাম নেহি ছায়া ছবির গান। পরের গানটি যেসু দাসের কণ্ঠে, ছায়া ছবির নাম আলাপ।

পরের গানটি হাসিল ছায়া ছবি থেকে, দ্বৈত কণ্ঠে গেয়েছেন উদিত নারায়ণ ও সোনালী বাজপেয়ী।

সঞ্চয়িতা প্রজার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি থ্রি ইডিয়টস ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে গেয়েছেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল।

অরিজিৎ সিং এর কণ্ঠে হিচকি ছায়াছবির এই গানটি দিয়েই শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, কয়েক জায়গায় মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল ৯৫%, সবচেয়ে কম ৬৪%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার। সমুদ্রে ও উপকূলে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দেব আজ অর্থাৎ ২১ মে বৃহস্পতিবার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় শুনবেন সুভাষিত, অনুষ্ঠানে শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ৬টা বেজে ৫ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ৬টা বেজে ৩০ মিনিটে আজকের চাষবাস কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক, ৬টা বেজে ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য, ৬টা বেজে ৪৫ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, ৭টা বেজে ৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে, ৮টায় জানা অজানা, ৮টা বেজে ৫ মিনিটে নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়, ৮টা বেজে ২০ মিনিটে উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সৌমিতা মিশ্রর সাক্ষাৎকার, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, ৮টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী চিরদীপ সরকার, ৯টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, ৯টা বেজে ২৫ মিনিটে জেলার চিঠি, ১০টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, সকাল ১১টায় যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, ১২টায় আধুনিক গান শিল্পী শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে, ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি শিল্পী জয়দেব দাস, ১২টা বেজে ৩৫ মিনিটে গ্রামীণ যুববন্ধীদের অনুষ্ঠান, স্বনির্ভরতায় ধূপকাঠি এ বিষয়ে মৃত্যুঞ্জয় পোদ্দারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, ১টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, ১টা বেজে ৫০ মিনিটে মহিলা মহল ভ্রমণ কথা উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে ৫টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়না, ৫টা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য ২০২৬ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানাধিকারী সুসার টুডুর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি কণারাম মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে বর্তমান যুগে সাঁওতাল মহিলা এ বিষয়ে বলবেন মায়া মান্ডি, এরপর থাকবে লোকগীতি শিল্পী হাবলু মার্ডি ও সহশিল্পী বৃন্দ এবং অর্জুন সরেন ও সহশিল্পী বৃন্দ, সন্ধে ৬টা বেজে ৪০ মিনিটে কৃষি কথার আসর, গ্রীষ্মকালীন
ডাল চাষ আলোচনা করেছেন ডক্টর কাজল সেনগুপ্ত, জীবানন্দ শীল ও রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ গান পরিবেশনায় সুবলচন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। 7:30

মিনিটে সমীক্ষা, রাত 8টায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী চিরদীপ সরকার, 9:30 নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য, 10:00 ছায়াছবির গান, 10:30 লোকগীতি শিল্পী জয়দেব দাস, 10:50 আধুনিক গান শ্যামলী ভট্টাচার্যর কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ, 6:25 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 117তম পর্ব, 6:45 নজরুলগীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 8:30 আধুনিক গান শিল্পী শ্যামলী ভট্টাচার্য, 8:50 লোকগীতি জয়দেব দাসের কণ্ঠে, 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:20 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় প্রীতি মুরারকা এবং 6:30 প্রীতি মুরারকার উপস্থাপনায় গুল গুলসান, 7:10 নজরুলগীতি শিল্পী উৎপল উপাধ্যায়, 7:30 দর্পণ প্রীতি মুরারকার উপস্থাপনায় 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 33 সেকেন্ড। জয় হিন্দ।